ভীমেশ্বর কো মেলা বেড়বাইয়ে কো বেলা বুঝো এ ভীমেশ্বর কো মেলা বেড়বাইয়ে কো বেলা লাই দেও মায়া এ সাইলি জার্মান পর গাইলা ভীমেশ্বর কো মেলা বেড়বাইয়ে কো বেলা।